0: বুঝেছো
1: কি পুছু না
0: মনসি বাবু আই কালি দরভঙ্গা নে যেথিন ও তো মুকদমা লাগি ক যাইত রহে ছথিন হুনকা দিয়া এক বের আর সমাজ দ ক দেখতি এক যে
1: ও তো আইও ভোর মে ভেটল ছলা হে পুছবো কেলেন যে বেটা কো কোন সমাজ বাড়ি হুয়ো ত কহ হম কাল দরভঙ্গা যা
0: আহা কিছু কহলিয়ে নাই কি
1: কি কইতি হে সমাজ উনি জানে ছেদ ঘর খালত ও অন্ন নেই ঘাস খাই ছেদ কি আহাকে এখনো ধরে বেটা কে মমতা যা নেই রহলে
0: দূর যা এমন কত লোক বাজে ইয়ো হামরা কোনা নি মমতা রহত ন মাস ধর আপন সোনিত পিয়া পেট মে রাখলো ও কেহনো ভ যা পরঞ্চ হামার হৃদয় তো মায়ক হৃদয় আছে কি না কোনা নি মমতা রহত
1: हमरो
0: बात सुनू ने एक बेर हुनका लग जाओ आ कहबन जे बुझा सुझा कर सब गप कहथिन भ सकैए हुनका से कहला से मन बदल जाए आ लाजे पछे
1: निर्लज के लाज होई छे कि बेस आजिद करे छी त हम जाई छी
0: हे हुनका लग नि सब गो बाज देबे झपले तोपल कहबे
1: से त अब हम न बुझबे आ हमरा बुझबे छी त हम आब जाई छी
0: बेस

0: কেছি কেছি
1: কেবার খোলা নে
2: ওহো তুমি কি একবান করে নিয়ে খোল দিও না
0: কে ঠিকাও
1: হো মনসি জি হো কেবার খোলা নে
0: আ হা হা মনসি কাকা গোর লাগেছি
1: আ নিকে রহো
0: আও বৈসু তনি চা তা পি লিয়া আও বৈসু